0: আমি কিছু বলে দেবো না, এই যে ফিফটিন স্প্রিং।
1: Oil 11 fifth and spring on.
0: 8 David Lincoln yellow 260 white Camaro owner.
1: Oil 11 pepper. Oil 11 confirm your plate.
0: The plate is 8 David Lincoln yellow 260.
1: Confirm, is it on a Toyota or a Chevy?
0: The Chevy Camaro.
1: Confirm.